0: قد قدر
1: আদি তিমান রসকলাঙ্গে ফেঙ্গার থাকক বিঙ্গনু ফেলুভীমে ফাহেনিয়া কুরব্বা ফাওয়া কামেগে মচ্চ এ ফেং এ বাহি উডুং অহনু ফেনাই।

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিতে কুরআনুম মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবেহরাজ্যেগাড়ু দিবেহরাজ্যেগাড়ু বারগড়ি ১৬ মিনিট গমিগিনে স্তেনি মেদগে মেন্দুরু নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড়তি ফাফত হোক তেরেং ফাফাই কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াতু দে মিহায়া দেগা হিফা মিহায়া আল্লাহ আনে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্তা কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেকা আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফরি গতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরি বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কুনুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগতুম কামবাতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু কুরেবুমে বড় তিফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে
1: এংহা সতরসেক সালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আডিহ নুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
2: দিবেহ রাজ্যকে আডু
3: মিহার গাড়ি মেন্দুর বার গাড়ি তিরিস মি দিবে রাজ্যে গাড়ু আলগুন মেঙ্গে প্রোগ্রাম তং হামজিফাওয়া গতুম দিং গেনেস্তেনি কীরিত কুরআন গ দিবে তরজমা কীরিত কুরআন গ দিবে তরজমা মেদু গেনেস্তেনি সূরাতুল কমর ফশায়গিং ইসুরে নিম্মা সূরাতুর রহমান ফশায়গিং ইসুরাতুগে আশা বিসমান আয়াতুগে নিয়েলা তরজমা বিদাল দিবাফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
4: বিসমিল্লাহির রহমানির রহিম
5: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহুগে ইসমু ফুরুম ফশাগানামে
4: ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর
5: বিয়ামে ভুমগে ভগত খায়ার বিজ্জে আদি হাঁদু ইরিজ্জে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকান এহি তেরিবে ওয়াগে উরিবু মুগা বিনা ইফাদে এই এবিনাগে এব্যাং আনেব্বায়া বারা গাদাকান্দে ফাদান
1: මේ දිවෙහි රාජ්‍යගඩු දිවෙහි රාජ්‍යගඩු තින් ගඩි තිරි සාමිනට ගොමිගෙනස් දෙනි මෙයදුගේ අසුරු නමාද වගුතුගේ බංගියා බංගේදවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

আমলটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাত কে সাদওয়ান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহু দীনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কি বায়ং আহরেন গে দীন খলাস কো আহরেন আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশিব আদি জুমার সূরাত গা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহু দীন আলা লিল্লাহি দীনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গ কি বায় দীন খলাস করাবা একলাঙ্গ কি বায় আলকান করাবা শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুং কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আঙ্গওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহি করাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবা মে হুন আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং আঙ্গওয়া সূরাতুল কাহফগে সতে কদিহওয়ান আয়াতগা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়েবা মিহুং করে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে ওয়াফ হবে, লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা আত-তাআতু ফিল মারুফ, মানে আল্লাহ উরে দেবে এভেস কামেগা মিহাকা কিয়ামা বুমে নুবে হামাকাশওয়ারুং কিয়ামা বুমবানি হেও কাঙ্কাম গে।
1: ಮೀ ದಿವೆ ರಾಜ್ಯಗಾಡು ಹಗ್ಗಡ್ ತಿರೀಸ್ ನುವ ಮಿನಿಟ್ ಕಮಿಗೆಣಿಸ್ತಣಿ ಇಶಾಣಮ್ಮ ತ್ವಕುದಿಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿತುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾ

0: একটাকে কুরিয়াস হেম এইবার রাঙ্গল গতে কানে দেঙ্গা গন্ডে মেন হেন দেঙ্গানে এদম শেখ খাদমতি দাড়ি হামার রাঙ্গল বাপ গড়াই এবে সালে কে মিকি এ মিহা ফাহতু গন্ন মিহা মিহার এনাগে এনাই লিবে সাফাকি বড় তামি কাশিনতা বড় ফন্নাম সাফে বর করেন একাম গন্ডিতা একি সাই দেখি মে হিছিন না গন্ডিতা ফাতে দ মিহার মিহন্ন ফজ্জে ওরে কুদি কুদি গন্ডিতা হন্ন রে মে এতে হারকা নকরে বেখা সিস্টেম কা গন্ড মে বজ্জে হে মি বাইরা রই কাম ফেনি গন্ড নে গে কিনে বেন কাম ওরা ওরা ফল ফিলা কল রীতি কো আমা কাফা
1: আতুগা হুরিহা ফ্যাশন বলম্বিত নুনি আহারু হামা নুয়া নাগাবা দাকম বিত এক রাঙ্গাল কথাই কোলাত
2: শেখ ইজ্জুদ্দিন আদরম
0: কে দেখা দেখুমগে মাগন্ড মেননি হাতর শর্ত নিয়া তো আমুক আগুন মেম সেগেতা মিসাল আতুগে ফ্যাসা হরে ফয়েনে এ আতুগে লিবি ফা লিবেমন ইতরুম মসে বাদে মাদুনু নু তেনলি হাম হারদস কোরাম ইদানি গস আন্দম হং আহারে বি বেফাদেম পারে নিসাব হিসাব কি দেখা দেখা দেখে মাধুমিম্বর দেখি এ ফম এনে মিল কাকাবো দেত এনে দেখা দোহ গাতং এম ফাহুন লিবুন এচ্ছে বেস আতুগে কোরিং হুরি এচ্ছে সা হুরে দান বেঙ্কো গেস হুরে দান মি এক গাতু গেস দারণ যে সাবাহ লিবে এম হল লিবে এনে কম ইয়াগিং গতি কুরি এম মাহু গেস দেখা দেখা দোহ গমি অন্য মি সা দেখা দেখান জানি মা দমা দেত মি আদাকি মি কেতে গেন নাম বিহি বিহি গা ইংগে তো এই এনে বুড়ান যে সাফর মাহু গে মি এনোত মি আগুন মেং মি দেখা মি জহনি হাই হাই গা এম বেজে লিবে দোহাবস লিবেন উম্মীদ করা এম হুরি হাইচ গ জুমলা আদাদুম এই নামে দাকাম বিজে হেন ইংগে তো দাকান রে দেন এম ফাহুন লিবুন এতি সে গেতরে বান্নান সালাক ফাসরস ফাসহার ওয়েগেন লিবে এতি ওয়েস বান্নান আদে এনা মে হেন গো গুত মিহু আতন দরঞ্জ লিবেন উরি লিবুন এতি ওয়েস বান্নান আদে একে মিসালা গে গে হেদিকা বিক্কা গে লিবুন এচ বিয়েস কমমে গুত কম ওয়েস লিবে এই এফআরই কো গে লিবে এচ বিয়েস আমদানি গুত লিবে এচ বিয়েস এ হরি হাইচ গে জুমলা আদাদু মানে কে দে এগে তরে গে দাকা দাকা দো হো মে জেনি এনে উনি কুরানি জরুরি বেণ তো মিসাল মি জমানুগ মিহন্ন বিলুতক কুরঞ্জে কান্ততে ফায়সা এনে লিবে আমদানি নতে লিবে মি ফায়দা নতে মি ফায়দা ন মি কিয়ানি এ ফায়সা দত্ত এ লারিং এনে ওয়াকি খরদস কুরঞ্জে বজেতা এক খরদস কফ হুটে হুরিটে হুরিয়ে নিসাব বুরে ইতরা আ বেজাগে সাড়িস ব্যাক উড়েব্বা তে গায়গণ কাগণ মি হিসাব আদার ওয়ার ফসে দিহা মি হে কতু মিয়া রুরি মি তিরি সাড়ি হে কা সুফিয়া বেজ্জা মি দক্কম মিজেনি ಹೇಗೆ ಸಾಳಿ ಗೆಲ್ಲೀಮ ಅನ್ನದ್ದು ಮಿಸಾಲ ಎಲ್ಲ ಎಲ್ಲ ಕರು ದೇಹಾ ಸ್ವಸ್ಥ ಕರುಫಿಯಾ ಬಿಹಾರ ನಿಸಾವರ ಮತಿಗೆ ಮೇಡ ದತ್ತ ಎಕಾವಿ ಸಾಸ್ ಅಸತ್ಯಕ ತಿರೀಸ್ ಪಾಯಿಂಟ್ ಫನ್ ಸಾಸ್ ಲಾರಿ ಮಿ ಆದ ಲೆಕ್ಕಲ ವೆಗ್ಗಣ ಹುರಿ ತಿಳ್ಕೊಳ್ಳುವ ಬಿಹಾರಕ್ಕೆ ವೆಜ್ಜ ಎ ಲಾರಿ ವೆಸ್ ಗುಣ ಜೆಹನ್ ಹುರಿ ಆಚು
2: ಅದೊಳ್ಮಣ ಫರೀದಾ ಗುಳ ಮೇರ ಅಸಲಾಮ ಫರೀದಾ ಕಿನ ಹಾಲ
3: ಅಲ್ಹಮ್ದುಲಿಲ್ಲಾಹ್
2: ಯಾ ಸವಾಲ ಕಿ ಫರೀದಾ
3: ಅಗಣಗೆ ಸವಾಲ ಇದೆ ಸವಾಲ ಇದೆ
2: ಯಾ ಫುರ್ತನ ಸವಾಲ ಕುರಬ
3: ಫುರ್ತನ ಸವಾಲ ಕಿ ನಮಾದ ಕುರಾಯರು
2: ಯಾ
3: ಅಂಗನ ಕರ ಸಿನಾ ನಮಾದ ಕುರ ಮಿಹಾರು ನಮಾದ ತೆದವೆ ಹರ ಹಿತನೆ ಕಡೆಗೆ ಹರಾಮ ದೇವಾ ಆಲ್ ದಿಸ್ ನೀ ಖ್ಯಾಗೆ
2: ಯಾ
3: ಎ ಫುರ್ತನ ಸಹರನೆ ಪೂರತೆ
2: ಯಾ
3: ಅದನ್ನು ನಿಕ್ಯಾ
0: ಹುಟ್ಟಾಲ್ವಾ
2: ಸಾಹಬ್ ಎಂ
3: ಎಂ

0: তো দোয়া কর বাপে বইঙ্গে তো
1: ধন্যবাদ বাপ্প নিয়াবির তিবি হাতরকুদ্দিন বাপ্প নিয়াবির তিবি হাতরকুদ্দিনে এগেতরে দেখুদ্দিন আশারহর নুমাতি বাপ্পগে মুদা নুবাহ মডুকুরিয়ে দেখুদ্দিন আশারবি ফাহুং এগুত দেহর দুম ফাহুগ এহমিম সোলাহর তো এদেত দেহর উম ফাহুগ মুদা বেহিরু এগে কুরিম বানি বাপ্পগে মুদা বেনু কুরেফে মিখামুগ কান্ত মিকং মিকুরেউনি রঙ্গলত্তয় বাপ্পগে মো বাপ্প নিয়াবিরুগা সো আশারহর নুয়া দেখুদিন তিব্বে এ দেখুদিন গে হরাদা হরিহা আচ্ছে দে আওয়ণ মি ফাহা কর মিল দিয়ে ফেগত দেখুদিন গে হরাদা এক হরিহা কেমে কুরণে নুবাহে মোদা বাপ্প মোদা নুবাহে কান এর কুরেবণে একম একুদিন আশারহর মফ বেনু মিহার বাহা পিয়ে একম কু এর কুরেবণ বেনু কুরেবণে বাপ্পগে ফ্যাস হচ্ছে বেনু কগেন হরিহা কুদিন বেনু কুরে মিকমুগ মিকান্ত কুরেবণে রঙ্গলত নোনিয়া মিকমুগ এ কিনে তো হাদা
2: দেন ফুরতম কমকে মে বাপ্পানিয়া বা দুহু আদি কুড়ক ইন্তিম কম গাবিয়াস মে মুদা বেহেন এম মুহিম কমকে বিহা বা মুদা বেহম গ কান্দতং আ নিমং এ ফুরতম আম কোরিন জে কম হাস সামাল কম দেন জে কম এ লাসকফি কম মানি নে নিকুনান তাফাত মাসা তবসে বহরে দেন তিগা তিয়েন নে গতে রেম বাই বেন করে ফা আহাক দেন এই দেন আন্দাজা কল্লান জে হেনে কাক কিনে তো বেন করে উনি এম জে কম মানি নে আন্দাজা কল্লা পে বালালা নে নো তানে গতে কি বেঙ্গে সাক হাতর কুদিং মুদা মে ওলেনি এগাতের এন্দে কুজ্জক মুদা মে হারদ করে উনি হেমে কুদিং একম হিং হালা দ একম গওনি না একি বেস মাসালে বেস নং একি
1: আশে ফিলসাদিন
0: আমে আজমাত দা চকে টেড কো দেন বাইফাতি সওয়াল গন বিসনে মি গতের আমগত গ মে বাপ্প মরম ফা ইয়াতিমাত্তা দত বালি গো হুম ফা ইয়াতিম কাম কেন্ডি গেন দান এম ইয়াতিম কুজ্জক মুদা এবজে হে বালহট্টা বালহট্টা আইরো মিসা বালহাট্টা মিহা এই বেদানে মি আইলে মিহে কবদানে দে দুরু মিহে কবস এ নাকি ফাগির কমগা বান্যা এ নাই আগে বেণু করে দরুরি বেণু তা করে বেণে আদে কুজ্জাগ মুদা ইনভেস্ট করো এ আদে দাকা বেস দাকা হসন করে মানে কি এ গুণ করো মে রাঙালি মানে গিনে কগ্গে গুণ কগ্গে এগে ইচ্ছে লিম হোদ এম এই কো এম আসল কি তি তি কেস কী আসি আগুণা হিয়েন বেদেন মি সুতি আশারার বন্ধে নুবাহা দাড় হেন উন্নয়ন যে আগুন মে মিগতেন অবে যাতে আমি কুজ্জা কুজ্জা বারি তসর কুদেন দেন এ কুজ্জা মুদারাঙ্গ বেলে হেট্টুং আদে মুদে আসলে কি মুসানি কমগা বাঞ্জা মুসানি মিয়া এগে ইচ্ছে নুজহং এ এম এ রাঙ্গলু গত কি বেস
1: এম বি আড়ুন উম্মিদ করে এঙ্গে তে বেফলং তেরে হাম মি মি আড়ুন মেং মি আড়ে মেসেজ ফোন ফরাত আড়ো সা হুন নাওন কম আড়ুন মেং গে উম্মিদ কি তে বেফন ইত্র মি ওলম ফিলওয়াল আম বেন ফ্লোয়া কম বন্যা আড়ুন মেন আদিস মেসেজ কল দেব আনকাস আড়ুন লি ফর মেসেজ তো হগে তেরে আড়ুন মেসেজ দন্নওয়ালান আড়ুন লি ফর মেসেজ তেরে মেসেজ কি বিত দেমে আড়ুন হি দেমে আড়ুন কুরিসওয়ালা গুলগে হে মি মেসেজ আসমতে ফাস রকুয়াত বিতরি এক্কং কুরেবে বাহাকে বিদাল বিম বিতরি গে ফাস রকুয়ে এক্কং কুরেবেনি কিহিনেত্তো কুরআনি কিহিনেত্তো শেখ আজমত কি হেতো দাওলন
0: আদে কিতমা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু গে মানে কি মেদুয়াত তাইয়াত নো কিয়া হ্যাঁ এগো তা কুরাবা ফে বরে মিসা তিন রকুয়া বেতে আনাফি মাযহাব গে এই মাসে আসসালামু এ দামন এ রে অলকং কুরাবা এর গো তা খন্দ কুরাবা ফে মা আসলা কি আসসালামু এ মেদুয়াত তাইয়াত নো কিয়া
2: নিশিয়েন্দে
3: আদি নামাজ কগেস মেদু আত্তাহিয়া তো কিয়ায়রো আনি মাজিদ হামে কা নহে কিয়ানি
0: আদে ফরতমা